0: হ্যালো, মুজি আওয়াজ আছে? পাই আমা জো বিলকুল ভি কোন পে জে। হ্যালো
1: হ্যালো,
0: জি জি জি জি সাইং, বড়ি মেহরবানি, আমা কে তকলিফ আই ওন লাই মাযরত খা আইউ। ওয়েলকাম ভলি গা
1: সাং প্রোগ্রাম সর মেকার অল্ড পেজি হই।
0: জি জি থি সকে তো থি সকে তো ওয়েলকাম ভলি গা প্যারা প্রোগ্রাম মে কেয়ার কে থা
1: মুবারকপুর
0: খা কেয়ার
1: সোনা খান
0: সাইং মুজা ওয়েলকাম ভলি গা কেড়া লন খুশ আও।
1: খেয়ার স্যার, খেয়ার সাং শো স্যার,
0: লক্ষ লাইক মোহব্বতু আমা জু কুরব থোরা ছা চাওন চাইন্দো কো?
1: হ্যাঁ স্যার, খেয়ার
0: হাই বিসমিল্লাহ ইরশাদ
1: তালব সাইং জো।
0: জি কিয়া
1: নে
0: সাইং? জি সাইং,
1: ইয়া পানি মুকাই
0: জি বিলকুল আওয়াজ কাফি কটজে পো। সো জিন দোস্তন তাই পহতো জেড়ো হাল অবি মা তেড়ো পেশ পে রিয়া, নেটওয়ার্ক জো ইয়ো ইস্যু আ, ইয়ো আসা জো ইস্যু না আই। হা থোড়ি দের আগ মে জো কো ইস্যু হয়ো, কল কানেক্ট না পই থে, উও থি সকে তো আসা টেকনিক্যাল হো। কল কানেক্ট থিয়ন খা পো আমা জে মোবাইল নেটওয়ার্ক জো ইস্যু থি সকে তো। বড়ি মেহরবানি প্যারা, প্রোগ্রাম মে কল করণ লাই কো দোস্তন জা নাম শামিল করণ চাইন তো। হ্যাঁ
1: স্যার, দোস্ত স্যার মুবারক
0: পুর জি
1: হোটেল দে
0: জি
1: জান কে তা বাই পর
0: বিলকুল মুজে তরফা আমা জি সজি সঙ্গত কে জে জে দোস্তন জা মা নাম শামিল কিয়ান উন কে আসসালাম।
1: হ্যাঁ স্যার, তারপর গায় জামাত সালাম হে রজব
0: জি
1: সালাম জানি কে পোর্ট নাম করুন গা বাদ মে স্যার উন কে পোর্ট
0: কুরব কুরব
1: সদন মে পর কোর্ট
0: নাম বাদ নাম বদরা জি কেড়ো কলাম
1: নাম মারিম জি
0: সনম মারবি জো কলাম প্লে লিস্ট মে শামিল কিয়ো তো বড়ি মেহরবানি প্যারা, প্রোগ্রাম বুদ্ধা রো, থ্যাংক ইউ কুরব। জি দোস্তো, বিনা কে তাখির জে একড়ি বি কল আসা প্রোগ্রাম মে শামিল কন্দা সে। আসসালামু আলাইকুম, কেয়ার সাইন কে থাকা?
2: ওয়ালাইকুম সালাম, বরকত আলী খোয়ার কো করেন?
0: বরকত আলী খোয়ার, কোচ মোহাম্মদ খান খোয়ারো,
2: খোয়ার
0: জি জি জি নো শেরো খান, ওয়েলকাম ভলি কার খুশ আমদিদ প্যারা প্রোগ্রাম মে। প্রোগ্রাম কে পে লাগে?
2: প্রোগ্রাম সত্য প্যারা কা পা প্যারো বো লাগে নাম্বার কা হাগ লাগে কো
0: গ্রাস কে আদার মে নাম্বার দুখ চো কোনে রশ আ হে
2: রশ
0: আ আমা জড়ন প্যারন জি ভাইরন জি ই ত থোরান বুতে আই দোস্ত জি কে কল কন পে উনন কে জাহিরা রশ ত হুদি ন পো জলাল জো হলাইন্দা আকসর কলাম জলাল জো কোন কো প্লে লিস্ট মে হুন্দো আই ও হলায়ো সে প্যারা শামিল থিও হো রানে মুমল জো কিসো।
3: It's 9:45 PM. This time check is brought to you by
4: Bank Islamni Laya, Pakistan ka pehla sharia compliant gold based financing.
5: Subah ki chai ya traffic ka jam, har pal fun GFM badalti life ki tragedy.
6: Yeah.